0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে। SBS বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি সিকদার তাহের আহমদ। আজ সোমবার 29 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS ট্রুতে। এছাড়া সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট দেখুন এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। SBS বাংলার আজকের এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কামারিগল জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত সিডনির SBS স্টুডিওস থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকের প্রতি স্বীকৃতি দিতে চাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি প্রদান করি, যেখান থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের প্রথমে শুনবেন শীর্ষ খবর। এছাড়াও থাকছে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার। এবার জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানে আর কি কি রয়েছে। সাম্প্রতিক সময়ে শুধু সংবাদ শিরোনামেই নয়, জনমত জরিপেও আধিপত্য বিস্তার করছে পলিন হ্যানসনের রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির প্রতি এই সমর্থন অস্ট্রেলিয়ার সামাজিক সংহতিকে কীভাবে প্রভাবিত করবে, শুনবেন এ নিয়ে SBS এক্সামিন্সের একটি প্রতিবেদন।

0: প্রায় তিনটি পতাকা উত্তোলন করা হয়, কেন? আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন নিকিয়া হাচেন্স আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসে মিনিস্টার্স স্টুডেন্ট কাউন্সিলের 2026 সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান। এলিজাবেথ ম্যাকার্থার হাই স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থীর কথা বলেছেন SBS বাংলার সঙ্গে। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। তবে সবকিছুর আগে খবর। SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সিকদার তাহের আহমদ। প্রথমে আন্তর্জাতিক। পাকিস্তান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা আগামীকাল আবার শুরু হবে। আলোচনার উদ্দেশ্য হল হরমুজ প্রণালী নিয়ে চলমান বিরোধ সমাধান করা। এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আলোচনা চলাকালীন উভয় পক্ষ একে অপরের ওপর কোনো ধরনের হামলা বা সামরিক অভিযান না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। এবার অস্ট্রেলিয়ার খবর। আজ রয়্যাল কমিশনের সাক্ষীদের মধ্যে রয়েছেন বন্ডাই সমুদ্র সৈকতে নির্বিচারে গুলির ঘটনায় বেঁচে যাওয়া একজন ব্যক্তি। পরবর্তীতে তিনি অনলাইন ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তিনি অস্ট্রেলিয়ার অন্যতম একটি ধনী পরিবারের সদস্য। রয়্যাল কমিশন অন অ্যান্টিসেমিটিজম অ্যান্ড সোশ্যাল কোহেশন আজ জনসমক্ষে আবার শুনানি শুরু করেছে। এর আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর কারণে কিছু সময় শুনানি গোপনে অনুষ্ঠিত হয়েছিল। কমিউনিকেশনস মিনিস্টার আনিকা ওয়েলস বলেছেন শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে অন্তত আগামী 3 বছর পর্যন্ত কিছুটা অগোছালো পরিস্থিতি থাকবে বলে তিনি আশা করছেন। এদিকে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে এমন অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কোয়ালিশন বলছে লেবার সরকারের এ আইন কার্যকরভাবে কাজ করছে না। গ্রিন সিনেটর সারা হ্যানসন ইয়াং বলেছেন ওয়ান নেশনের সঙ্গে যুক্ত কিছু অনলাইন কন্টেন্ট ফার্ম বিদেশি হতে পারে এমন প্রতিবেদন উদ্বেগজনক। গার্ডিয়ান অস্ট্রেলিয়া জানিয়েছে ওয়ান নেশন সমর্থিত সবচেয়ে বড় 14টি ফেসবুক গ্রুপ বিশ্লেষণ করে দেখা গেছে এর বেশিরভাগই এবছর তৈরি হয়েছে। এর মধ্যে কিছু বড় গ্রুপ বিদেশি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা পরিচালিত হচ্ছে, যারা এসব কন্টেন্ট থেকে আয় করছেন। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। অস্ট্রেলিয়া এখন আগামী শনিবার ডালাসে অনুষ্ঠিতব্য রাউন্ড অফ 32 ম্যাচে মিশরের বিপক্ষে ম্যাচের দিকে নজর দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হল মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ইঞ্জুরির কারণে খেলতে পারবেন কি না। তিনি শনিবার ইরানের বিপক্ষে ড্র ম্যাচে চোট পান। অস্ট্রেলিয়ার সহকারী কোচ হেইডেন ফক্স বলেছেন সালা খেলুক বা না খেলুক মিশর অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হবে।
1: They know each other, they've been together for a long period of time, so they play as a team, as a unit. And as we've shown, when you play as a team and a unit, you're difficult to beat. So it's going to be an almighty game, exciting challenge, I think, for us.
0: এদিকে রাউন্ড অফ 16-এ জায়গা নিশ্চিত করা প্রথম দল হলো কানাডা। দলটি সাউথ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়েছে। ম্যাচের 92 মিনিটে জয়সূচক গোল করেন স্টেফান ইউস্টেকিও। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। SBS বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। সাম্প্রতিক সময়ে শুধু সংবাদ শিরোনামেই নয়, জনমত জরিপেও আধিপত্য বিস্তার করছে পলিন হ্যানসনের রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির প্রতি এই সমর্থন অস্ট্রেলিয়ার সামাজিক সংহতিকে কিভাবে প্রভাবিত করবে, এখন শুনবেন এ নিয়ে SBS এক্সামিনসের একটি প্রতিবেদন।
2: সাম্প্রতিক সময়ে শুধু সংবাদ শিরোনামেই নয়, জনমত জরিপেও আধিপত্য বিস্তার করছে পলিন হ্যানসেনের রাজনৈতিক দল ওয়ান নেশন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা দেখাচ্ছে যে এক নিউজ পোল জরিপে ওয়ান নেশনের প্রাথমিক ভোটের হার এখন সর্বোচ্চ 31%, সেখানে লেবার পার্টি সমর্থন 30% এবং কোয়ালিশনের 18%। 1990-এর দশকে পলিন হ্যানসেন এই দলটি প্রতিষ্ঠা করেন। দলটি নীতিমালা ডানপন্থী ও জনতুষ্টিবাদী বা পপুলিস্ট ধাঁচের। তারা প্রায়ই বহু সংস্কৃতিবাদ ও অভিবাসনের বিরুদ্ধে প্রচারণা চালায়। এতদিন এটি সীমিত সংখ্যক অনুগত সমর্থক নিয়ে একটি ছোট দল হিসেবেই পরিচিত ছিল, তবে সাম্প্রতিক জনপ্রিয়তার উত্থান নজিরবিহীন। তাহলে কেন এত দ্রুত বাড়ছে দলটির প্রতি সমর্থন? 3 সপ্তাহ আগে সাউথ অস্ট্রেলিয়ার ভোটাররা তাদের স্টেটের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দেন। নির্বাচনে লেবার পার্টি বিপুল জয় পেলেও ওয়ান নেশন নিম্নকক্ষে কোনো আসন না থাকা অবস্থা থেকে 4টি আসন অর্জন করে। এসবিএস এক্সামিনসের সঙ্গে কথা বলা ওয়ান নেশনের সদস্য ও সমর্থকদের মতে, ভোটারদের ওপর ক্রমবর্ধমান বিভিন্ন চাপই দলটির জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারণ। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক সংকটের প্রভাব, অস্ট্রেলিয়ার মাটিতে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা এবং লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের অভ্যন্তরীণ অস্থিরতা।
3: If we could have wrote a list down to say, God, could you intervene and have these items happen so to make us more politically popular, we couldn't have written a better list than what's happened since the election. And don't get me wrong, we don't want any of this to happen. It's not a good thing. But in my eyes, it was completely predictable that all this was going to happen.
2: Stuart Bonds, 2019 ও 2025 সালের ফেডারেল নির্বাচনে নিউ সাউথ ওয়েলসের হান্টার আসনে ওয়ান নেশনের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। আগামী বছর নিউ সাউথ ওয়েলস স্টেট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনি মনে করেন সাউথ অস্ট্রেলিয়ায় ওয়ান নেশনের ফলাফল দলটির জন্য ইতিবাচক ইঙ্গিত।
3: There's no good news for these major parties on the horizon. Interest rate rises, housing prices are going to increase, they haven't got immigration under control, there's no good news on the fuel front. It's all bad news. And that's why people are looking to One Nation and going, help. Basically, please, someone do something.
2: জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট ও অভিবাসন, এসব বিষয়ে বড় দুই দলেরই বিভিন্ন নীতি রয়েছে। লেবার সরকার কর ছাড় ও বিদ্যুৎ বিল সহায়তা দিয়েছে এবং বলছে তাদের হোমস ফর অস্ট্রেলিয়া পরিকল্পনা আবাসন সংকট মোকাবেলায় সহায়ক হবে। অন্যদিকে 2025 সালের নির্বাচনে লিবারেল পার্টি জ্বালানি কর অর্ধেকে নামানো, মূল্যস্ফীতি ও কর কমানো এবং স্থায়ী অভিবাসনের সংখ্যা হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ওয়ান নেশনের স্টেট নেতা রড ক্যাডিস বলেন, দলের সমর্থকরা বড় দুই দলের প্রস্তাবনায় সন্তুষ্ট নন।
4: It's been like the perfect storm.
2: তিনি বলেন, শুধু লিবারেল ন্যাশনাল জোটের ভোটাররাই নয়, আরও অনেকেই ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক জরিপগুলো দেখিয়েছে ওয়ান নেশনের অনেক সমর্থক আগে কোয়ালিশনকে ভোট দিলেও বর্তমানে লেবার, স্বতন্ত্র প্রার্থী বা গ্রিনস সমর্থকদের মধ্য থেকেও অনেকে দলটির প্রতি আগ্রহী হচ্ছেন।
4: I get contacted by many different people from different parties that have had enough. They just, whether that be Labor, Liberal, it's not just Liberal, that this whole push that's saying we're just getting, you know, that Liberal vote, it's just not true.
2: ওয়ান নেশন বরাবরই কঠোর অভিবাসন নীতির পক্ষে প্রচারণা চালিয়ে এসেছে। তাদের নীতির মধ্যে রয়েছে অভিবাসনের সংখ্যা 5 লাখেরও বেশি নিচে রাখা, জাতিসংঘের শরণার্থী কনভেনশন থেকে সরে আসা এবং নির্দিষ্ট কিছু দেশের অভিবাসীদের প্রবেশে বাধা দেওয়া।
4: The good migrants understand they are now Australians. We want to look after Australia first, and that's what One Nation are about. So we're actually defending migrants as much as, you know, generational Australian.
2: নিজের নাম প্রকাশ না করার শর্তে একজন ওয়ান নেশন সমর্থক এসবিএস এক্সামিনসকে বলেন, তিনি ভোট বদলেছেন কারণ তার মনে হয় বড় দলগুলো অস্ট্রেলিয়ানদের চেয়ে অভিবাসীদের বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বিশেষ করে NDIS ও সামাজিক আবাসন ব্যবস্থার উপর চাপের কথা উল্লেখ করেন। তার অনুরোধে তার কণ্ঠ ব্যবহার করা হয়নি, একজন প্রযোজক তার বক্তব্য তুলে ধরেছেন।
5: Aussies are always worrying. I think the government too soft. I think all my family and friends. Yeah, where I go, when I said like Pauline, everyone said yes, we like her. We support her. We're going to support her.
2: জর্ডান থেকে ১৯৭০ দশকে অস্ট্রেলিয়ায় আসা এই নারী নিজে অভিবাসী হওয়া সত্ত্বেও বলেন তিনিও বর্তমান অভিবাসন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
5: When I come to Australia, so beautiful. Honest, everything going well. Some people, they not appreciate this country. People from Europe, much better than Middle East. I am from Middle East, but I can't judge. There's lots of people respect this country and love this country. Do the right things.
2: Jordan McSweeney, University of Canberra Center for Deliberative Democracy, একজন সিনিয়র গবেষণা ফেলো। তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ওয়ান নেশনের জন্য অত্যন্ত অনুকূল।
6: Did I ever anticipate that the polling spike would be so big and so quick? No, not really. I don't think anyone really did. And, you know, over a sort of 3 to 4 month period, yeah, One Nation rocketed ahead of the coalition. And that is really quite unprecedented.
2: তার মতে দলটির উত্থানের সবচেয়ে বড় কারণ হলো কোয়ালিশনের অভ্যন্তরীণ অকার্যকারিতা ও বিভক্তি। এমনকি লিবারেল বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেইলরও স্বীকার করেছেন যে অনেক ভোটার দলটির প্রতি হতাশ।
7: But we respect the fact that those voters who might be thinking about One Nation have reasons for wanting to do so, and we have to restore their confidence in us.
6: You know, the two breakups, conservative voters' dissatisfaction with the former moderate Liberal Party leader Susan Lee. I think that's played quite a big role.
2: McSweeney আরও বলেন, সাম্প্রতিক বন্ডায় সন্ত্রাসী হামলা এবং জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নিয়ে উদ্বেগও ওয়ান নেশনের পক্ষে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে লিন ক্যাফে সিজের ঘটনার পরও অনুরূপ পরিস্থিতিতে পলিন হ্যানসন আবার সংসদে ফিরেছিলেন।
6: So again here, leveraging the Bondi discourse to talk about things like national security and immigration, which are obviously key issues that One Nation has quite a lot of, I guess, issue ownership over. And that's on top of things like the increased salience of immigration and immigration debates and One Nation and others linking that to things like the housing crisis. And then internationally, there's a lot happening. I mean, there's very well-documented mainstreaming of the far right globally.
2: তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও অভিবাসনের মতো বিষয়গুলোকে সামনে এনে ওয়ান নেশন নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একই সঙ্গে অভিবাসন ও আবাসন সংকটকে একসঙ্গে যুক্ত করে দেখানো হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও ডানপন্থী রাজনীতির মূলধারায় প্রবেশের প্রবণতা স্পষ্ট। অভিবাসন বিষয়ে লেবার ও লিবারেল দুই দলই নিজেদের অবস্থান তুলে ধরেছে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় উপনেতা জেন হিউম বলেন,
8: So I would lay odds that most of the people in the room that are asking questions today are either first or second generation migrants themselves or have first or second generation migrants in their families.
2: তিনি বলছেন, আজ এখানে প্রশ্ন করা অধিকাংশ মানুষের পরিবারই প্রথম বা দ্বিতীয় প্রজন্মের অভিবাসী রয়েছেন। অন্যদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ওয়ান নেশনের নীতিতে কোনো ইতিবাচক সমাধান নেই।
9: Well, One Nation are a political movement that focus on dividing Australia and pitting Australian against Australian.
2: তিনি বলছেন, One Nation এমন একটি রাজনৈতিক আন্দোলন যা অস্ট্রেলিয়ানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেশকে বিভক্ত করার উপর জোর দেয়। তাহলে One Nation-এর জনপ্রিয়তা বৃদ্ধি সামাজিক সম্প্রীতির জন্য কি অর্থ বহন করে? ম্যাক্সউইনির মতে এটি এখন উদ্বেগের বিষয়।
6: Someone who says that there are no good Muslims in Australia, as Pauline Hanson did the other week, that obviously is not conducive to a pluralistic, tolerant, multicultural society that Australia aspires to be. So if you care about people having the freedom to practice their faith, regardless of what it may be, without harassment, without being, you know, ridiculed and belittled by federal parliamentarians, then yeah, I think electing a party like One Nation does present a threat to those kind of multicultural, tolerant, pluralistic aspirations that Australia wants to be.
2: জনতুষ্টিবাদী দল ওয়ান নেশনের উত্থান নিয়ে এসবিএস এক্সামিন্সের এই প্রতিবেদনটি তৈরি করেছেন অলিভিয়া ডিওরিও এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। আরও জানতে দেখুন sbs.com.au/sbsexamines।
10: এবার একটি বিরতি নিচ্ছি, এরপর শুনবেন আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেন্ড, অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদন। আজকের বিষয় অস্ট্রেলিয়ার পতাকা, সঙ্গেই থাকুন। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio।
11: SBS South Asian brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian radio. There is so much to explore. Check it out now on the SBS Audio app or website.
10: Channel 33 তে দেখুন SBS Food। এতে পাবেন সুস্বাদু নামকরা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS Food Channel 33 তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা। NITV-তে দেখুন অ্যাবরিজিনাল এবং টরে স্ট্রেট আইল্যান্ডারদের নিয়ে বিভিন্ন বিষয়। NITV দেখুন চ্যানেল 34 এবং SBS অন ডিমান্ডে।
12: Streaming live on SBS on demand, the Tour de France.
13: It is race on.
12: Shift into gear and watch the world's most brutal showdown.
13: The tension, it is going through the roof.
12: Race for the rivalries, the sacrifice, and the ultimate test of endurance. This isn't just sport, it's pure drama. The Tour de France starts 5th of July on SBS and on demand.
10: SBS বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখদার তাহের আহমদ। আজ সোমবার 29 জুন 2026 সাল। অস্ট্রেলিয়ায় প্রায় তিনটি পতাকা উত্তোলন করা হয়, কেন? আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেন্ড, অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এখন শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন নিকিয়া হাচিন্স আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম।

0: অস্ট্রেলিয়ায় আপনি প্রায় তিনটি পতাকা একসঙ্গে উড়তে দেখতে পারেন, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, অ্যাবরিজিনাল ফ্ল্যাগ এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার ফ্ল্যাগ। অস্ট্রেলিয়ার তিনটি পতাকা কেন আছে, এর উত্তর পাওয়া যায় অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস জনগোষ্ঠীর ইতিহাসে। অ্যাবরিজিনাল জনগণ এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার জনগণ অস্ট্রেলিয়ার দুটি স্বতন্ত্র ইন্ডিজিনাস জনগোষ্ঠী। তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং পতাকা রয়েছে। টরেস স্ট্রেট আইল্যান্ডার ফ্ল্যাগের রং হল সবুজ, নীল, কালো ও সাদা। এতে একটি সাদা ঐতিহ্যবাহী মাথার অলঙ্কার রয়েছে যা ডারি নামে পরিচিত এবং মাঝখানে একটি সাদা তারা রয়েছে। এই পতাকা টরেস স্ট্রেট আইল্যান্ডার জনগণ এবং তাদের ভূমি, সাগর, সংস্কৃতি ও সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ককে প্রতিনিধিত্ব করে। অনেক টরেস স্ট্রেট আইল্যান্ডার মানুষের কাছে এই পতাকা তাদের পরিচয় ও অন্তর্ভুক্তির একটি শক্তিশালী প্রতীক। তারা দ্বীপে, মূল ভূখণ্ডে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, কেন এই পতাকাটি এত মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে টরেস স্ট্রেট থেকে। এখন অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে এ নিয়ে একটি প্রতিবেদন। টরেস স্ট্রেট আইল্যান্ড হল কুইন্সল্যান্ডের কেপ ইয়র্কের উত্তর প্রান্ত এবং পাপুয়া নিউ গিনির মাঝখানে অবস্থিত এক গুচ্ছ দ্বীপ। দ্বীপগুলো অস্ট্রেলিয়ার অংশ এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার জনগণের আবাসস্থল। তাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ভাষা রয়েছে। ১৯৯২ সালে আইল্যান্ড কোঅর্ডিনেটিং কাউন্সিল টরেস স্ট্রেট আইল্যান্ডার জনগণের জন্য একটি কমিউনিটি পতাকা ডিজাইনের প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ী নকশাটি তৈরি করেছিলেন থার্সডে আইল্যান্ডের আঙ্কেল বার্নার্ড নামক। প্রতিযোগিতার কিছুদিন পরেই আঙ্কেল বার্নার্ড মারা যান, ফলে তার নকশাটি এত গুরুত্বপূর্ণ একটি প্রতীকে পরিণত হতে দেখার সুযোগ তিনি পাননি। তবে তার ছেলে বার্নার্ড নামক জুনিয়রের জন্য এই পতাকা তাকে তার বাবার স্মৃতির সঙ্গে যুক্ত রাখে। পতাকাটি দেখলেই তার শৈশবের কথা এবং বাবাকে রাত জেগে আঁকতে দেখার স্মৃতি মনে পড়ে। পতাকার প্রতিটি রং ও প্রতীকের একটি বিশেষ অর্থ রয়েছে। সবুজ ভূমির প্রতীক, নীল টরেস স্ট্রেটের জলরাশির প্রতীক এবং কালো টরেস স্ট্রেট আইল্যান্ডার জনগণের প্রতীক। সাদা ডারি টরেস স্ট্রেট আইল্যান্ডার সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, আর সাদা পাঁচকোনা তারা টরেস স্ট্রেটের পাঁচটি প্রধান দ্বীপ গোষ্ঠীকে নির্দেশ করে। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার বংশোদ্ভূত আইন শিক্ষার্থী টাইরিল ভিটি জন্মেছেন ও বড় হয়েছেন থার্সডে আইল্যান্ডে। বর্তমানে তিনি কুইন্সল্যান্ডের টাউন্সভিলে থাকেন। তিনি বলেন, এই পতাকা টরেস স্ট্রেট আইল্যান্ডার সম্প্রদায়, সংস্কৃতি ও জনগণের প্রতিনিধিত্ব করে।
1: It's a part of our cultural identity in itself. It's a big part of our story. It's really good to have that sense of representation too. And especially being in a small community, you see this flag. It tells a story, who we are, where we're going, and how we're moving forward past all the injustices since colonization. How people were considered flora and fauna and not as people. So for me, this flag speaks for itself. It's something to make me feel seen as a person because it's representing my people.
0: বার্নার্ড জুনিয়র এবং টাইরেল দুজনেই থার্সডে আইল্যান্ডে বড় হয়েছেন। তাদের ভাষায় এটি ছোট হলেও পরিবার ও সংস্কৃতিতে ভরপুর একটি প্রাণবন্ত সম্প্রদায়। টাইরেলের কাছে এই পতাকা দৈনন্দিন জীবনের একটি অংশ।
1: Seeing flags in places such as courtrooms and just everyday places up here in the mainland, it just makes me feel so seen where I can come from a small island off the mainland, but entering mainland, seeing my flag in a courtroom, seeing my flag wrapped up your local post office, seeing some people wearing it on their clothing, it makes me feel like people up here in the mainland have so much love and respect for us up there. It just makes us all feel a part of Australia and all that and how we're all connected and trying to move
0: বার্নার্ড জুনিয়র সেই সময়ের কথা মনে করতে পারেন যখন এই পতাকাটি এখনও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেনি। তিনি দেখেছেন কিভাবে ১৯৯০ দশকের প্রতিযোগিতার পর ধীরে ধীরে এটি দ্বীপগুলোতে ছড়িয়ে পড়ে। আজ টরেস স্ট্রেট আইল্যান্ডার ফ্ল্যাগ সারা অস্ট্রেলিয়া জুড়ে উঠতে দেখা যায়। আপনি এটি স্কুল, বিশ্ববিদ্যালয়, পার্লামেন্ট, স্থানীয় কাউন্সিল এবং আদালতের বাইরে দেখতে পাবেন। অনেক সময় এটি অ্যাবরিজিনাল ফ্ল্যাগ এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের পাশাপাশি উড়তে দেখা যায়। বর্তমানে কেয়ার্নসে ব্যবসা ও আইন নিয়ে পড়াশোনা করা টাইরেলের কাছে এই দৃশ্যমান উপস্থিতি খুবই তাৎপর্যপূর্ণ। বার্নার্ড জুনিয়রও নিজের এলাকা থেকে বহু দূরে এই পতাকাকে দেখতে পেয়েছেন। তিনি তার প্রামাণ্যচিত্র ক্যারিং দ্য ফ্ল্যাগ নিয়ে বিদেশের বিভিন্ন উৎসবে গিয়েছেন এবং লন্ডন, প্যারিস ও নিউ ইয়র্কে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতেও এই পতাকা উড়তে দেখেছেন। প্রতিবারই তিনি বলেন এটি তাকে থার্সডে আইল্যান্ডের সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যায় যখন তিনি তার বাবাকে প্রথম দিকের নকশাগুলো নিয়ে কাজ করতে দেখতেন।
2: No matter where I am, when I see the flag, I see my childhood growing up on the island and overlooking my dad's shoulder, doing all them sketches. And even when I took the documentary over to Canada and the flag was flying there, it took me back to Australia. And I didn't even think that I was in another part of the world. I just remembered my childhood and then I snapped into reality and I was, oh, that's right. I'm in another country. So that's the feeling that I have every time I see the flag.
0: Barnard Jr. চান শিশুরা যেন টরেস স্ট্রেট আইল্যান্ডার ফ্ল্যাগের পেছনের গল্প জানতে জানতে বড় হয়। এই উদ্দেশ্যে তিনি টমাস মেয়র সঙ্গে মিলে আওয়ার ফ্ল্যাগ আওয়ার স্টোরি নামে একটি শিশুতোষ বই লিখেছেন, যার অলঙ্করণ করেছেন টরি জে মর্ডে।
2: I've had a lot of readings at schools, especially around Reconciliation Week and NAIDOC, and all the comments that I have from the teachers and the school support workers was the kids really enjoy reading the book.
0: আপনি যখন টরেস স্ট্রেট আইল্যান্ডার ফ্ল্যাগ দেখেন তখন আপনি আসলে ভূমি, সাগর ও মানুষের একটি জীবন্ত প্রতীক দেখছেন। এটি এমন সব সংস্কৃতির প্রতিফলন যা এখনও টরেস স্ট্রেট অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের নানা প্রান্তে বিকশিত হচ্ছে ও টিকে আছে। টাইরেলের কাছে এই পতাকা অতীত ও বর্তমানের গল্প বলে, একই সঙ্গে ভবিষ্যতের গল্পগুলোর জন্য অনুপ্রেরণা যোগায়।
1: It's good that we have a flag dedicated and designed by us for us to motivate us to continue our journey and move forward so that we are having pride and acknowledging our cultural identity.
0: টরেস স্ট্রেট আইল্যান্ডার পতাকা নিয়ে ফিচারটি শুনলেন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে এটি গ্রন্থনা করেছেন নিকিয়া হাচিন্স এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম।

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767। আবারও বলছি 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবারে একটি গান, শিল্পী জাফর রহমান।

0: জাফারুর রহমানের গাওয়া গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি, এরপর কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। সঙ্গেই থাকুন। এসবিএস ওয়ার্ল্ড মুভিতে দেখুন বিশ্বের বিভিন্ন দেশের গল্পগুলো প্রতিদিন বিনামূল্যে 24 ঘন্টা চ্যানেল 32-তে, কিংবা স্ট্রিম করুন এসবিএস অন ডিমান্ডে।
1: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
0: দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরো স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/ulurustatement। এসবিএস বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে এসবিএস বাংলায়। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla-তে। এসবিএস বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি সিকদার তাহের আহমদ। আজ সোমবার 29 জুন 2026 সাল। এখন কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জোর দিয়ে বলেছেন দুদেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্ব সাময়িক নয়, বরং তার নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নে এটি হবে দীর্ঘমেয়াদী অঙ্গীকার। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক রূপান্তর, আঞ্চলিক সহযোগিতা এবং স্থিতিশীলতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা বাস্তবায়নে চীন সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জানিয়েছেন ব্রিক্সে যোগদান এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অংশীদার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশের স্বার্থের প্রতি সমর্থনও জানিয়েছে বেইজিং, যা বাংলাদেশের জন্য বৃহত্তর আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন,
3: অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান ওয়াজ উইথ হিজ এক্সেলেন্সি মিস্টার জাও লেজি, চেয়ারম্যান অফ দি ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়না, উইথ অনারেবল প্রাইম মিনিস্টার ইন হিজ মিটিং উনি উল্লেখ করেছেন চায়না উইল সাপোর্ট দ্য প্রাইম মিনিস্টার to lead the country towards prosperity.
2: এর আগে চীনের রাজধানী বেইজিং এ দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী সহিদুদ্দিন চৌধুরী অ্যানি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে চীনের ঐতিহাসিক টিয়ানএনমেন স্কোয়ারে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন,
3: and all through a positive diplomatic approach
2: এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানেও চীন সহযোগিতা করবে। এমনকি রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রেও তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। জাতীয় সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুদেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
4: বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
2: এরই মধ্যে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, জাতীয় পরিচয়পত্র এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি। এনআইডির মেয়াদ 15 বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন বা রিনিউয়াল করতে হতে পারে। ইসি সূত্রগুলো জানিয়েছে, আইন এবং বিধিমালায় এনআইডি নবায়নের বিষয়টি থাকলেও তা বাধ্যতামূলক করা হয়নি, তবে বিষয়টি এখন বাধ্যতামূলক করা জরুরি হয়ে পড়ছে। ইসি কর্মকর্তারা বলছেন, 15 বছর দীর্ঘ সময়, এ সময়ের মধ্যে মানুষের চেহারায় অনেক পরিবর্তন আসে। অনেকে ইচ্ছাকৃত পরিবর্তন করেন, অনেকে সার্জারির মাধ্যমে জেন্ডার চেঞ্জ করেন, আবার মানুষের আঙুলের ছাপেরও পরিবর্তন আসে কোয়ালিটি কমে যাওয়ার মাধ্যমে। ব্যক্তি পরিচিতি নিশ্চিত করতে এমন ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়। আর রোববার 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হয়েছে। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 2 বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত, তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা এবং বাণিজ্য ভিসা চালু ছিল।
5: আই এম ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট উই আর রিজিউমিং আওয়ার নর্মাল ভিসা অ্যাপ্লিকেশনস ফর টুরিস্ট ভিসাস 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Ekhoni it is from 5.
2: ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আরো জানিয়েছেন, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী সহ 5টি কেন্দ্র থেকে টুরিস্ট ভিসা দেওয়া হবে। পরিস্থিতি এবং সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্রেও এই সেবা চালু করা হবে। এবার ভারতের খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর গোড়ার দিকেই ফের একবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্টের এই সফরের যাবতীয় খুঁটিনাটি এবং প্রস্তুতি চূড়ান্ত করতে চলতি বছরের শেষেই তিনি নিজে ভারত সফরে আসবেন। তার কথায়, ভারত আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ অংশীদার এবং বন্ধু দেশ, আর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক কতটা নিবিড় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
6: Inches of getting it done, and it's very positive. We look forward to re-engaging again in another quad meeting very soon, which India and I look forward to returning myself before the end of the year and setting up a presidential visit in the early parts of next year. We're hoping that's what we're working towards, sometime early next year to have the president come. And I think it's very positive. India is such a close partner and ally of the United States. And the relationship between the prime minister and the president couldn't be closer, which I think is really important in diplomacy.
2: এদিকে ভারত আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষর হবে, আন্তর্জাতিক স্তরেও এই প্রশ্নের মধ্যেই মুখ খুলেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি পরিষ্কার জানিয়েছেন, যতক্ষণ না এমন একটি কাঠামো তৈরি হচ্ছে যা শুল্কের ক্ষেত্রে ভারতের তুলনামূলক সুবিধা নিশ্চিত করে, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য চুক্তি হবে না।
7: The US ambassador said 99% complete. So it's all about comparative advantage. There were the IEEPA tariffs. And the whole deal was centered around that competitive advantage that we got with 18% over our neighbors and other competing countries. Till the framework of getting that competitive advantage can be finalized, we can't enter into force a US deal.
2: উল্লেখ্য, এর আগে মার্চেও বাণিজ্য মন্ত্রক সাফ জানিয়েছিল ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে তখনই যখন দুদেশের মধ্যে নতুন শুল্ক কাঠামো চূড়ান্ত হবে। প্রসঙ্গত 2025 ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল। 6 ফেব্রুয়ারি ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ঐতিহাসিক কাঠামো ঘোষিত হয়েছিল। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
8: SBS South Asia.
9: Your news from here and hits from home.
0: আরো একটি গান।

0: ওয়াইটফেস ব্যান্ডের গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসে মিনিস্টার্স স্টুডেন্ট কাউন্সিলের 2026 সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান। এলিজাবেথ ম্যাকার্থার হাইস্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী কথা বলেছেন SBS বাংলার সঙ্গে। বিরতির পর শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি। আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি, SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31-এ।
1: SBS South Asian brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian radio. There is so much to explore. Check it out now on the SBS Audio app or website.
0: পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র, যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে। SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30-তে এবং SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31-এ। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরো স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/uluru-statement।
2: SBS Kickoff.
3: The new music station celebrating football anthems from around the world.
4: It's time for Africa.
2: It's live now
3: on DAB Radio, the SBS Audio app.
4: We got the game
2: on. Online and SBS On Demand.
5: SBS Audio app আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে।

0: এসবিএস বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 29 জুন 2026 সাল। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসে মিনিস্টার্স স্টুডেন্ট কাউন্সিলের 2026 সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহিকা রহমান। তিনি নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর এলিজা রহমান এবং আশিক রহমানের একমাত্র কন্যা। শ্রোতাবন্ধুরা, এখন আমরা কথা বলছি এলিজাবেথ ম্যাকার্থার হাই স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী মাহিকা রহমানের সঙ্গে। মাহিকা রহমান, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
1: আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন মামা, থ্যাঙ্কস টু ইউ এন্ড এসবিএস। আজকের এই ইন্টারভিউতে আমাকে নিয়ে আসার জন্য আমি খুব খুশি হয়েছি।
0: আপনি তো এবছর নিউ সাউথ ওয়েলসের মিনিস্টার্স স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, এ সম্পর্কে আমাদেরকে আরেকটু বলেন।
1: জি, আমি খুব খুশ অনার যে মিনিস্টার স্টুডেন্ট কাউন্সিল অসনানস ডাভস সেখানে চেয়ারপারসন হিসেবে এই বছর আমি ইলেক্টেড হয়েছি। এই রোলে আমার দায়িত্ব হলো কাউন্সিলকে লিড দেয়া। এখানে আমার ইম্পর্টেন্ট কাজ হলো ডিপার্টমেন্ট অফ এডুকেশন এর সিনিয়র এক্সিকিউটিভ এন্ড ডেপুটি প্রিমিয়ার ও মিনিস্টার ফর এডুকেশন এন্ড আর্লি লার্নিং অনুবু পরীক্ষা এর সাথে মিটিং ফ্যাসিলিটেট করা। আমার আদার ডিউটি গুলোর মধ্যে আছে অনেক অনুষ্ঠানে আমাদের পিএসদের পক্ষে অ্যাডভোকেসি করা এন্ড কাউন্সিলকে রিপ্রেজেন্ট করা। আমরা অনলাইন এন্ড ফেস টু ফেস ফোরামের আয়োজন করি যাতে আমরা আমাদের পিএসরা স্কুলে কি ধরনের সমস্যা ফেস করছে সেই বিষয়ে ধারণা পেতে পারি, স্পেশালি রুরাল এন্ড রিজিওনাল এরিয়াগুলোতে।
0: তো আপনি তো এরকম রোলে আগে কখনো কাজের সুযোগ পাননি, তো এটা এখন যে শুরু করছেন এখানে কি আপনাকে কেউ গাইড করবে যে এভাবে করো ওইভাবে করো এরকম কিছু?
1: জি, আমার মিনিস্টার স্টুডেন্ট কাউন্সিলে হলো নিউ সাউথ ওয়েলস পাবলিক স্কুলের স্টুডেন্টদের নিউ সাউথ ওয়েলস এডুকেশন এন্ড নিউ সাউথ ওয়েলস এর মিনিস্টার ফর এডুকেশন এর মধ্যে কমিউনিকেশনের প্রাইমারি ফোরাম। আমাদের মিশন হলো টু বি অ্যান ইনোভেটিভ স্টুডেন্ট ভয়েস হয়ে কাজ করা, যা নিউ সাউথ ওয়েলস এডুকেশন ডিপার্টমেন্টের সিস্টেম ইনক্লুসিভ এন্ড পজিটিভ চেঞ্জেস আনতে হেল্প করবে। এই কাউন্সিলে নিউ সাউথ ওয়েলস এর মধ্যে 8 রিজন থেকে 27 অ্যাডভোকেট আছেন। এভরি রিজন থেকে 3 জন স্টুডেন্ট ইলেক্টেড হন। এই স্টুডেন্টদের হেল্প করেন কাউন্সিল সেক্রেটারিয়েট ক্যাটরিনা স্টিভ, হু ইজ দ্য ম্যানেজার অফ স্টুডেন্ট কাউন্সিলস এন্ড গভর্নেন্স, যিনি লিডারশিপ ট্রেনিং এর মাধ্যমে তাদের সাজেশন এন্ড ডিরেকশন দেন। আমাদের মিটিং গুলো এভরি টার্মে মিনিমাম 2 বার হয় যেখানে স্টুডেন্ট সেফলি কথা বলতে পারে, ওদের প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করতে পারেন যে মিনিস্টারের কাছে তুলে ধরা হয়। মিনিস্টারের রিকোয়ার্স এর অনুযায়ী কাউন্সিল পুরো বছর বছর জুড়ে অনেক পলিসি এন্ড কারেন্ট ইস্যুস গুলো নিয়ে ইনপুট দেয় যা স্টুডেন্টদের জীবনে এফেক্ট করে। বিসাইডস দিস, স্টুডেন্টদের মতামতে জানার জন্য বিভিন্ন ফোরামে আয়োজন করা হয়।
0: তো এখন যে কাজ করবেন স্টুডেন্টদের প্রবলেমের কথা বললেন, কোনো বিশেষ প্রবলেম কি আপনার এখন মানে মাথায় আছে যে এটা নিয়ে কাজ করা দরকার?
1: জি, সো এই বছরে আমি কাউন্সিলে আমার পার্ট কন্ট্রিবিউট করতে চাই টু ফস্টার ইন আ পজিটিভ এন্ড ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ইন স্কুলস অ্যাক্রস নিউ সাউথ ওয়েলস। স্পেশালি একজন বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের অস্ট্রেলিয়ান বর্ন মেয়ে হয়ে আমি জানি আমাদের স্টেটের মাল্টিকালচারালিজম কত প্রমিনেন্ট। এখন কাউন্সিলের ফিফথ ইয়ার অফ অপারেশন চলছে, তাই আমরা কিছু স্পেসিফিক এরিয়াতে ফোকাস করছি, যেমন অ্যান্টি রেসিজম এন্ড রেসপেক্টফুল রিলেশনশিপস। আমরা একটা টিমের সাথে কারিকুলাম কো ডিজাইন করছি যেখানে স্টুডেন্ট ভয়েস এন্ড এজেন্সিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে।
0: এবার আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলবো, এত ভালো বাংলা শিখলেন কিভাবে?
1: আমার মা আমাকে আলহামদুলিল্লাহ শিখাইছে, আমার বাবার মা ওরা আমাকে ভালো মতো শিখাইছে বাঙালি খাবার খাইতে, গল্প করতে, ইভেন একটু নাটক দেখতে, এইসব আমি বড় হয়েছি। আর আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়, মা বাবা নিয়ে যায় আমাকে বাঙালি কালচারটা লাইক ইমার্স হইতে।
0: মানে বাবা মার কাছে শেখা বা এখানে কি মানে ল্যাঙ্গুয়েজ স্কুল যেটা বলে স্যাটারডে স্কুল এই ধরনের কিছু আছে নাকি?
1: জি, এইখানে আমি ছোটবেলায় আমি বাংলা স্কুলে যাইতাম, এখন বড় হওয়াই এখন পড়াশোনা চলছে, আমি এখন আর যাই না, তা তো মা বাবা থেকে আমি শিখি।
0: মানে বলতে পারেন এবং কথা শুনে বোঝেন, কিন্তু লেখা বা পড়ার তো সুযোগ নাই না?
1: আমি একটু পারি, আমি এত ভালো করতে পারি না আনফর্চুনেটলি, আমি
0: একটু
1: চেষ্টা
0: পারাটাই
1: করি।
0: অনেক। হ্যাঁ
1: ধন্যবাদ ধন্যবাদ।
0: না, আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে যে আপনার মা তো উনি রাজনীতির সাথে যুক্ত, উনি এখন লোকাল কাউন্সিলর হিসেবে কাজ করছেন, তো আপনি এখন যে এই রোলে গেলেন, তো এটা কি মায়ের কাছ থেকে কোনো অনুপ্রেরণা মানে ইন্সপাইরেশন পেয়েছেন কিনা?
1: অবশ্যই আমি মা থেকে অনেক ইন্সপিরেশন নিছি, আসলে মা আমাকে এটা নিয়ে রেফার করছিল অ্যাজ ওয়েল। আসলে সো আমি অবশ্যই আমার লিডারশিপের একটা লাইক ওয়ান্ট ছিল, সো ওয়েন মা এটা শুনছে এটা একটা ছিল, আর আমি নিজে আমি বের করছি, আমি চিন্তাই করছি এটা ভালো একটা অপরচুনিটি বের দ্যাট মা বের করছে, সো অবশ্য আমি অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ আমি পাইছি। অ্যান্ড ইয়ে আমি আসলে খুব অনার দ্যাট আমি এই পজিশনে আমি আছি টুডে, অ্যান্ড আই রিয়েলি হোপ আই ক্যান ডু অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান ফর মাই লাস্ট ইয়ার।
0: সর্বশেষ প্রশ্ন, আমাদের অস্ট্রেলিয়ায় বাংলা স্পিকিং পিপল যারা আছে বা আপনার মতো যারা সেকেন্ড জেনারেশন, মানে আমাদের জন্য কিছু বলবেন নাকি, কোনো পরামর্শ?
1: অবশ্যই, থ্যাংক ইউ মামা। স্টুডেন্ট ভয়েস এন্ড ডাবস আমাদের কথা বলার সুযোগ করে দেয়, বাট এজেন্সি ইজ ওয়ে দি অ্যাকশন হ্যাপেন্স। আমরা যতই কথা বলি না কেন, আনলেস অ্যাকশন ইজ টেকেন দেন দেয়ার ইজ নো পয়েন্ট। উই আর দ্য ফিউচার, অ্যান্ড এটা আমাদের লাইফ জার্নিতে এম্পাওয়ার্ড ফিল করতে হেল্প করে। দ্যাটস দ্য পাওয়ার অফ পাবলিক এডুকেশন, ইন্সপায়ারিং দ্য ফিউচার জেনারেশনস। ওয়াচ দিস স্পেস অ্যান্ড ওয়ার এক্সাইটেড ফর 2026। I thank SBS and to you, Mama, for allowing me to share my story, and I hope to I inspired many other young people to come forward for leadership where their voice can be heard loud and proud, and they can be confident on what they want to be. I absolutely thank my family, particularly my parents, teachers, friends, and of course the entire Dubs for helping me to where I am today. I'm absolutely grateful for all of you, so I want to say thank you to all of you for being there for me.
0: মাইকা রহমান, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ জানাই দিচ্ছি মামা, থ্যাংক ইউ।
0: নিউ সাউথ ওয়েলসে মিনিস্টার্স স্টুডেন্ট কাউন্সিলের 2026 সালের চেয়ারপারসন বাংলাদেশি বংশোদ্ভূত মাইকা রহমানের সাক্ষাৎকারটি শুনলেন। সঙ্গে ছিলাম আমি শিকদার তাহের আহমদ।
2: SBS সাউথ এশিয়া, নিউজ ফ্রম হিয়ার এন্ড হিটস ফ্রম হোম।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আজ আপনাদেরকে শোনাচ্ছি শুভ্রদেবের গাওয়া একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন www.sbs.com.au/bangla। বিদায় নিচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। সকলের জন্য রইল শুভ।